কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধারাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8।

0: উনাশী বছর আকাশবাণী গুৱাহাটী
1: এক জুলাইত প্রতিষ্ঠার উনাশী বছর প্রবেশ করব উত্তর পূর্বাঞ্চলের প্রথম অনাতার কেন্দ্র আকাশবাণী গুৱাহাটীয়ে।
2: বহুজনের হিত আর সুখর অর্থে অব্যাহত এই অনিরুদ্ধ যাত্রাক উদযাপন করার মানসে আপনালৈ আমার সাদর আমন্ত্রণ।
1: এক জুলাইর সন্ধ্যা 6:30 গুৱাহাটীর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত আকাশবাণী গুৱাহাটীর প্রতিষ্ঠা দিবসের বিশেষ আয়োজন
2: উপজা দিনের সুবাস।
0: পরিবেশিত হব নন্দিতা শর্মার কণ্ঠত লঘু শাস্ত্রীয় সঙ্গীত,
1: সুবেশ বসুর হাওয়াইন গিটারত লঘু সঙ্গীতর সুর,
2: আর কণ্ঠশিল্পী মঞ্জুস্না মহন্ত গোস্বামীর সহ আলাপ আর